0: জ্ঞান বিজ্ঞান যুগুতাই আগবঢ়াইছে প্রবাল কুমার শর্মায়।
1: ভারতীয় মহাকাশ বিজ্ঞানী বিক্রম সারাভাই, ভারতের মহাকাশ বিজ্ঞানের কার্যসূচীর লগত এটা এড়াব নোৱাৰা নাম মহাকাশ বিজ্ঞানী বিক্রম সারাভাই। সারাভাইৰ বাবে মহাকাশ গবেষণার ক্ষেত্রে ভারতে আন্তর্জাতিক পর্যায়তো এক সন্মানীয় স্থান লাভ কৰিবলৈ সক্ষম হয়েছিল। অবশ্যে বিজ্ঞানের অন্য বহুতো ক্ষেত্রতো সারাভাইয়ে উল্লেখনীয় অবদান আগবঢ়াই থৈ গৈছে। জীৱনৰ শেষ দিনটোলৈ তেওঁ বয়ন বিজ্ঞান, ভেষজ বিজ্ঞান, নিউক্লিয় শক্তি, ইলেকট্রনিক্স আর অন্যান্য বহুতো ক্ষেত্রত নতুন ধ্যান ধারণার পরিচয় দি থৈ গৈছে। উল্লেখযোগ্য যে বিক্রম সারাভাইৰ ঘৰলৈ সেই সময়ত বহুতো বিখ্যাত মানুহৰ আগমন ঘটিছিল, আর এই কথাই শিশুকালতে সারাভাইৰ ওপৰত প্ৰভাৱ বিস্তাৰ

0: সরকার তথা আরক্ষী মেঘালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসন আর আরক্ষীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সহায়ের ব্যবস্থা করব। আরক্ষী মেঘালয় কর্তৃপক্ষের সঙ্গে সঘনে যোগাযোগ অব্যাহত রাখিছে। আরক্ষী জনসাধারণক শান্তি শৃঙ্খলা বজায় রাখি সত্যাসত্য নিরূপণ করা তথ্য প্রকাশ করবলৈ আহ্বান জানাইছে। প্রায় তিন বছরের মূরত কালি পুনের ইম্ফল ডিমাপুর গুয়াহাটী আন্তঃরাজ্যিক যাত্রীবাহী বাস সেবা আরম্ভ হয়েছে। মণিপুরত 2023 চনের 3 মের পর আরম্ভ হওয়া গোষ্ঠী সংঘর্ষের পরিপ্রেক্ষিত দীর্ঘদিন ধরে রাজ্য দুখনের মাজত আন্তঃরাজ্যিক বাস সেবা বন্ধ হয়ে আছিল। কালি পুনের আরম্ভ করার দিনাই দুখন বাস আর 5 উইঙ্গারত 125 জন যাত্রীয়ে ইম্ফলের পর ডিমাপুর হয়ে গুয়াহাটী অভিমুখে যাত্রা করে। বাসসমূহের কাংপংকি আর সেনাপতি জেলার মাজেদে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন নোহাকি নাগালেন্ডর দিকে আগবাড়িছে আর পরবর্তী সময়ত গুয়াহাটীত যাত্রীসকল উপস্থিত হব। এই বাস সেবা পুনের আরম্ভ হওয়া দুইখন রাজ্যের জনসাধারণে আদরণি জানাতে আনন্দ প্রকাশ করেছে। দীর্ঘদিনিয়া সংঘাতের ফলত ব্যাহত হওয়া জনসাধারণের স্বাভাবিক চলাচল পুনের আরম্ভ করার মণিপুর নাগালেন্ড আর মাজত যোগাযোগ অধিক শক্তিশালী করার ক্ষেত্রে এই সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব বলে আশা করা হয়েছে। সমগ্র শিক্ষা অসমে শিক্ষা যাত্রা প্রত্যাহ্বানের পর আকাঙ্ক্ষালয় শীর্ষক বিশেষ পদক্ষেপ আরম্ভ করেছে। 2026-27 বিত্তীয় বর্ষত বিদ্যালয়ের বহির্ভূত শিশুসকলক চিনাক্ত করে বিদ্যালয়ত নামভর্তি করায় পুনের শিক্ষার মূল খুঁটিলে ঘুরাই অনার ব্যবস্থা অধিক শক্তিশালী করার উদ্দেশ্যে এই পদক্ষেপ লওয়া হয়েছে। গুয়াহাটীর জ্যোতিবিষ্ণু আন্তর্জাতিক কলা মন্দিরত এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানত অংশ লৈ কালি শিক্ষামন্ত্রী ডক্টর রণোজ পিগুয়ে কয় যে ইয়ার অধীনত সমগ্র শিক্ষার জেলা গুণগত মান ব্যবস্থাপক আর শিক্ষা স্বেচ্ছাসেবকসকলে প্রথমে বিদ্যালয় আধাতে ত্যাগ করা আর দীর্ঘদিন ধরে বিদ্যালয়ত অনুপস্থিত থাকা শিশুসকলক চিনাক্ত করব। ইয়ার পাছত প্রয়োজন অনুসারে শিশুসকলক আবাসিক আর অনাবাসিক বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র তথা মুক্ত বিদ্যালয় ব্যবস্থার জড়িয়ে পুনের শিক্ষার সঙ্গে জড়িত করা হব। দেশের সর্ববৃহৎ জনগণনা প্রক্রিয়া লোকপিয়ল 2027-র প্রথম পর্যায় রাজ্য চলি আছে। লোকপিয়লক আপনার মনতো নিশ্চয় বহু প্রশ্ন অথবা সংশয় আছে। এই প্রক্রিয়াত শুদ্ধ তথ্য প্রদানে জনসংখ্যার তালিকাত কিদরে নিজের নাম সন্নিবিষ্ট করব, এনে সকল প্রশ্নের সমাধান বিচারি আকাশবাণী গুয়াহাটীর আঞ্চলিক বাতৰি বিভাগে আজি নিশা 8:02 প্রচার করব লোকপিয়ল 2027 শীর্ষক দৃষ্টিপাত অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানত রাজ্যের লোকপিয়ল পরিচালনার সঞ্চালক ভারতীয় প্রশাসনিক সেবার বিষয়া বিশ্বজিৎ পেগু অতিথি হিসাবে উপস্থিত থাকিব। অনুষ্ঠানটির আঁত ধরব অরুণিমা গোস্বামীয়ে। রাজ্যের চিত্রকলার আধুনিক ধারাটোর অন্যতম বাটকটিয়া সরকারি চারু কারুকলা মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক নরেন্দ্র নাথ দাসের যা 20 আগস্টত মৃত্যু হয়। সৃষ্টিত মানুষের চিন্তন আবেগর শিল্পময় প্রকাশের বারিষার সৌন্দর্য গ্রাম্য জীবনের ছবি আর শ্রমজীবী মানুষের সংগ্রাম প্রতিভাত হয়েছে। শিক্ষক হিসাবে তরুণ প্রজন্মক কেবল তুলিকা বলার কৌশলেই নহয় কলার দার্শনিক আর চিন্তাশীল দিকটির সঙ্গে চিনাকি করাই দিছিল। শিল্পকর্ময় মুম্বাইর জাহাঙ্গীর আর্ট গ্যালারি, কলকাতার বিড়লা আর্ট একাডেমি, গুয়াহাটী রাজ্যিক কলা বিথিকার লন্ডন, কানাডা, হল্যান্ড আর বিশ্বর বহু সংগ্রহালয় আর বিথিকাত স্থান লাভ করেছে। 2025 বর্ষত রাজ্য সরকারে এইগারী শিল্পীক কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভা বটারে সম্মানিত করেছিল। মৃত্যুত রাজ্যের কলা সংস্কৃতির শোকর ছা পড়ে। ১৩৫ সংখ্যক ডুরান্ড কাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনেলত কাইলৈ কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনত মোহনবাগান সুপার জায়ান্ট ইস্ট বেঙ্গল এফসির বিরুদ্ধে অবতীর্ণ হব। মোহনবাগানে বৃহস্পতিবার শিলংত হওয়া প্রতিযোগিতার দ্বিতীয় সেমি ফাইনেলত বিগত দুটা বর্ষত চ্যাম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটেডক টাই ব্রেকারের সহায়ত 4-3 গোলের ব্যবধানত পরাস্ত করে। আনহাতে ইস্ট বেঙ্গলে প্রথমে সেমি ফাইনেলত এফসি দিল্লীক পরাস্ত করে ফাইনেলত স্থান নিশ্চিত করেছে। উল্লেখযোগ্য যে মোহনবাগানে অভিলেখ সংখ্যক 17 বার ডুরান্ড কাপের খিতাব দখল করার বিপরীতে ইস্ট বেঙ্গলে 16 বার ডুরান্ড কাপ জয় করেছে। শ্রোতাসকলে পুৱাৰ আঞ্চলিক বাতৰি শুনিছে আকাশবাণী গুৱাহাটী কেন্দ্ৰৰ পৰা। এতিয়া আহক সঞ্জীৱনী পাঠকৰ সৈতে আজি গুৱাহাটীৰ পৰা প্ৰকাশিত দৈনিক বাতৰি কাকতসমূহৰ প্ৰথম পৃষ্ঠাৰ বাতৰিত চকু ফুৰাওঁ।
1: মেঘালয়ত খাচী ছাত্ৰ সন্থাৰ প্ৰতিবাদৰ মাজত অসমৰ গাড়ীত চলোৱা আক্ৰমণৰ ঘটনাক লৈ দুয়োখন ৰাজ্যৰ মাজত সৃষ্টি হোৱা উত্তেজনাপূৰ্ণ পৰিস্থিতিৰ বাতৰিটো আজি গুৱাহাটীৰ পৰা প্ৰকাশিত প্ৰায় আটাইকেইখন বাতৰি কাকত।

0: पीएम फसल बीमा योजना से करीब 2,00,000 करोड़ रुपए क्लेम के रूप में किसानों को मिले।
1: मोर नाम मोनिता रानी दास, थाना बागबर, डिस्ट्रिक्ट बरपेटा। खम तो हमारे धान खेती आलू खेती नष्ट हो এটো যদি পয়সা দেয় তেনা আমার লাভ হয়, বাকিবোৰ খেতিয়কে করলে তেওঁলোকে লাভটো পাব। সেইকাৰণে আমি যেন পালো তেওঁলোকে যাতে পায়।
2: খরিফ ফসল বীমার বাবে শীঘ্রে পঞ্জীকরণ করাও।
3: বেংক শাখা, বীমা কোম্পানী, কৃষি ঋণ সমিতি, জনসেবা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করক।
2: ফসল বীমা সম্বন্ধে তথ্য পাতির বাবে হেল্পলাইন নম্বর 144 47 কল করক।

0: আর্থিক জরুরীকালীন পরিস্থিতি এনে সময় লওয়া একটা বুদ্ধিমানের সিদ্ধান্ত আপনার যিকো অসুবিধা সহজে অতিক্রম করাত সহায় করে।
1: মণপ্পুরম ফাইনান্সিয়ালও আহিছে ইজি EMI গোল্ড লোন স্কিম। আপনি মাহেকীয়া কিস্তির জড়িয়ে সুদ পরিশোধ করবেন পারে। ইয়ার ফলত আপনার বিত্তীয় পরিকল্পনা আর অধিক স্মার্ট হয়ে পড়ব।
0: অধিক জানিবর বাবে আপনার নিকটবর্তী মণপ্পুরম ফাইনান্সর শাখাত যোগাযোগ করক বা আমার টোল ফ্রি নম্বর 1800420223 কল করক।

কিন্তু জীবনের ভর দুপুরিয়াটুটু যে সহস্র যৌবন সোমায় আছে, জীবনের দুপুরিয়া আজি মোর যৌবনের স্বপ্নের কিমানখিনি ফলিয়ালে তার হিসাব লওয়াটোর মই গুরুত্ব নিদিউ। রিপিট, জীবনের দুপুরিয়া আজি মোর যৌবনের স্বপ্নের কিমানখিনি ফলিয়ালে তার হিসাব লওয়াটোত মই গুরুত্ব নিদিউ। হয়তো এই ফলিওয়া কথাখারর ক্ষেত্রত মোর সাধনা আর সংগ্রাম অনুযায়ী, মোর দুর্বলতা বা সবলতা অনুযায়ী বহুখিনি মই পাইছো। কিছু ক্ষেত্রত হয়তো মোর সপোন বাস্তব হবলৈ বহু বহু বাকি। যেতিয়াই এই নোপোয়ার বেদনায় মোক আমনি করে, তেতিয়াই নিজকে নিজে কও, ভূপেন তুমি যিকণ পালা সেইকণ যে আন সহস্র লোকের কারণে সপোন হয়ে আছে। কি নাপালা সেইখিনি নেভাবি, কি পালা তার বাবেই হাঁহি নাথাকা কিয়? তোমার সপোনের যিখিনি, রিপিট, তোমার সপোনের যিখিনি বাস্তব হবলৈ বাকি, তার বাবে যৌবনের পৰা আর দুটা দাসক, রিপিট, তোমার সপোনের যিখিনি বাস্তব হবলৈ বাকি, তার বাবে যৌবনের পৰা আর দুটা দশক কিংবা তারও অধিককাল চেষ্টা করিলা, আরো কর, আরো করা ফলিব। অভিমান নকৰি আওবাটে গতি নকৰিবা। তোমার যৌবনের আদর্শর আকাশ উজ্জ্বলতর হয়ে আহিব ধরেছে, তুমি তাক নিজ হাতে কোলা ডাওয়ারর সৃষ্টি নকৰিবা। রিপিট, তুমি তাত নিজ হাতে কোলা ডাওয়ারর সৃষ্টি নকৰিবা। জীবনের বাটত আগবাড়ি আহোতে কেতিয়াবা ভুলক ফুল বুলি বুটলিছা, আকৌ হয়তো কেতিয়াবা ফুলক ভুল বুলি দলিয়াই দিছা আর তার বাবে আক্ষেপ করেছা, আর সেই আক্ষেপেই তোমার প্রায়শ্চিত্ত, সেই আক্ষেপেই তোমার প্রায়শ্চিত্ত। নতুন সিদ্ধান্ত লওঁতে পুরনি ভুলবোৰৰ পৰা শিক্ষা লওয়া, রিপিট, নতুন সিদ্ধান্ত লওঁতে পুরনি ভুলবোৰৰ পৰা শিক্ষা লওয়া। সকলো জিলিকা বস্তুয়ে শূন্য নহয়, এই কথা দেখুন জানি চাই। ভূপেন, এতিয়া জীবনের ভর দুপুরিয়াটো তোমার দ্বিতীয় যৌবন, অভিজ্ঞ যৌবন বলে ধরে লওয়াচন। কিছু লোক যৌবনত বিপ্লবী হয়, দুকুড়িমান বয়সত হয়ে যায় রক্ষণশীল। কিছু লোক যৌবনত বিপ্লবী কিন্তু পিছ বয়সত হয়ে যায় ডাঙর কোম্পানির ডাঙর চাকরি করে নিরাপত্তা বিচরা লোক। যৌবনের বিপ্লব পড়ি থাকে শামুকর খোলা হয়ে, উভতিও, রিপিট, উভতিও নেচায় বারো, এওঁলোক চখর বিপ্লবী। মই এই দুইবিধ লোকক দোষ নিদিউ, কিন্তু পুতৌ হলে করো, যি সচাকৈয়ে যৌবনত আদর্শবাদী হয়ে এটা লক্ষ্যতে থাকে, তেওঁৰ বয়স বাঢ়ি গলেও অন্তরত তেওঁৰ ফুলগুৰ দৰে সেই আদর্শৰ খুঁটি বোৱাই রাখে, সেই হিচাপে কাম কৰি যায়, সংগ্রাম কৰি যায়, কেতিয়াবা হারে কেতিয়াবা জিকে, কাম কৰি যায় যাতে শেষ বয়সতো তার পূর্ণ প্রকাশ তেওঁৰ মাজত ফুটি উঠিব পাৰে। মোৰ বয়সে মোক তাকে শিকাইছে বুলি মই নম্রভাবে কব খোঁজো। বয়স বাঢ়ি যায়, শৈশব যায় আহে, কৈশোর যায় আহে যৌবন, যৌবন যায় আহে প্রৌঢ়ত্ব, তারপর আহে বার্ধক্য, তারপর আহে মৃত্যু, এয়াতো হবই, ই চিরন্তন সত্য। মাঝ বয়সত দূরেরপরা কোনো দেহতাত্ত্বিক বৈরাগীয় হয়তো সোঁৱৰাই দিব, দাঁতো সরিলে চুলি উপকিলে বয়স দিলেহি ভাটি, ওতর জোরাই জোরাই খহি পড়িব শরীরের গাঁঠি গোসাঁই কোন রঙে, রঙত বান্ধিছা ঘর মিছা মায়ার বাজি গোসাঁই কোন রঙে। পিছে সেই গীত মোৰ বাবে এটি সুন্দর গীতহে হৈ ৰব। জোড়ায় জোড়ায় শরীরের গাঁঠি খহি পড়ব, চুলি পকিব বুলিয়েই মই এটি একো নকৰিম, মিছা মায়ার বাজি বুলি অকর্মণ্য হৈ ঢোদ হৈ বহি থাকিম, ইজি চেয়ারত বহি থাকিম, হোকা খাম, এই দৃষ্টিভঙ্গী বোধ হয় মই তিনিকুড়ির দেওনা পার হলেও মোৰ মনলৈ নাহিব। মনৰ দাপোনত নিজকে চাই মই ভয় নাখাও। বয়সৰ লগে লগে কিছু দৃষ্টিভঙ্গী মানুহৰ সত্তাৰ ভিতৰৰ পৰা আহে, অর্থাৎ ফ্ৰম উইদিন, আৰু কিছু দৃষ্টিভঙ্গী আহে ফ্ৰম উইদাউট, বাহিৰৰ পৰা। দাৰ্শনিক ইমানুৱেল কান্টে কৈছিল, হোৱাট ইজ ইট ইন দ্য ব্ৰেইন অফ মেন হুইচ লিংকছ আপ। বয়স বাঢ়ি যায়, শৈশব যায় আহে কৈশোৰ, কৈশোৰ যায় আহে যৌবন, যৌবন যায় আহে প্ৰৌঢ়ত্ব, তাৰপিছত আহে বাৰ্ধক্য, তাৰপিছত আহে মৃত্যু, এয়াতো হবই, ই চিৰন্তন সত্য। মাজ বয়সত দূৰৰ পৰা

0: ঠিক তার পিছত খরচ কর
1: কিন্তু বা
0: সা উপার্জনের এক অংশ খদাই বসাবি কিন্তু পার্টি পড়া বাঁচিব নারিবি
1: ও বাইদেউ পার্টি মূর বাজেট তোর
2: আর বি আই কয়
3: সঠিক বিত্তীয় আচরণে আপনাক বসাই রাখে
4: শ্রোতাসকলে অনিন্দিতা পালৰ কণ্ঠত অসমীয়া আধুনিক গীতৰ অনুষ্ঠানটি শুনি আছে। অনুষ্ঠানটিত এইবাৰ শুনক শিল্পী অনিন্দিতা পালৰ কণ্ঠৰ আন এটি অসমীয়া আধুনিক গীত। গীতৰ কথা উৎপল শৰ্মাৰ আৰু সুৰ উৎপল শৰ্মাৰ।

0: বলিরে সপরা মেঘ, দুই হাততে জেতুকা বোলাবা, বিহুমান খনি বুকুতে লুকাবা, পিরিটির কপৌ আকাশত উড়িব, দেশর মাটিত দেশর মানুষ সিহঁতর বুকুত গজিব দুবরি বন, বন গজি গজি মাটি হব খাতি সোণ, বোলো তই কুণ্ডত কটাজন, তই কুণ্ডত কটাজন। মই দেখিছো বহুত রাজপথ জুড়ি পথর দাঁতিতে, কঙ্কাল সার দেহর কাষতে, মৃত্যু দেখি হাঁহে বারে বারে, অট্টহাস্যত কঁপে বারে বারে, কম্পিত দেশ খহে বারে বারে, খহে বারে বারে, মূল্যবোধর প্রাচীর মই দেখিছো বহুত, সুঠাম শরীর, পাহুয়াল দেহ, কোমল কলিজা, ফাটি হয়েছে চিরাচির, খহে বারে বারে, খহে বারে বারে, মূল্যবোধর প্রাচীর। রাজপথে কোন যায় রিঙিয়াই, এই নরমের যজ্ঞর নায়ক কোন, তথাপি তই কুণ্ডত কটাজন, তই কুণ্ডত কটাজন। কোন বারে বারে হতাশাত ভোগে, কোন দালানর পোহরে আহি দুখিয়ার প্রজা আলোকিত করে, মিছা অকথ্য বিধান ভুয়া বঞ্চনা সময় অপচয় ঘৃণা, তহ যা যা মরি যা, নরকত পচি যা, হৃদয়ে বিচারে জীবনের এক অশ্বারোহী যাত্রা, ভীষ্মর দরে সরসজ্জাত শুই জীবনে নিবিচারে মৃত্যু কোনোকালে, এই ক্ষণ শিল শিব জাগতিক আলোড়ন স্পন্দন তাণ্ডব তমোহর নাচা, তমোহর দেহ নাচা, আত্মা জাগ উঠ আগ্নেয় তেজাল উত্তাপ জ্বলন্ত প্রকম্পিত উদ্ভাসিত উদুঙ্গ শিখর, নহলে শেষ অথর্ব মৃত্যু অন্তিম উষা শরীর নিথর, সরসজ্জার দরে ভয়ঙ্কর মৃত্যুসজ্জা, নহলে নহলে এনেকৈয়ে চাই থাক দেশখনলৈ, পোতাশাল হবলৈ দে, অন্ধকারক গিলিবলৈ দে, চৈতানক সিংহাসন দে, বশ্যতা স্বীকার কর, আত্মসমর্পণ কর, প্রভুর ভক্ত হীর অবনত কর, চরণ স্পর্শ ক, ভয়ঙ্কর ভবিষ্যতক দুয়ার খুলি দে, যা যা অধপাতে গুছি যা, মরা ঘুলি জ্বলা পুতি গন্ধময় ভবিষ্যৎ জীবনের আতা, কাতর বিননির মাজতো তই মোর হিয়াজালি কেঁচাখন মোরাই, আজিও তই শরতর আকাশত কুণ্ডত কটাজন, তই কুণ্ডত কটাজন, তই কুণ্ডত কটাজন।
1: খুব সুন্দর, মানে চাবলৈ গ'লে কবিতাটোত সংগীতৰ এটা মই দেখিছোঁ, তাৰমানে যিটো আমাৰ আৰোহণ অৱৰোহণ বুলি কয়,
0: আৰোহণ
1: তাৰ সপ্তকলৈ গ'ল আকৌ নামি আহিলে, এনেধৰণৰে হয়নে কণ্ঠৰ যিটো উঠানমা,
0: মানে আৰু কবিতাত আপোনাৰ ভিতৰত সংগীত আছেই,
1: হয়
0: কেতিয়াবা সংগীত দিবই নালাগে,
1: আজিকালি
0: আমি দিয়া কৰিছোঁ সংগীত, কিন্তু কবিতাত সংগীত আছেই। আপুনি জ্যোতিপ্ৰসাদৰ কবিতা মাতিলে সেই কথাটো আপুনি গম পাই যাব,
1: হয় যে
0: সংগীত মানে ইমান ওতঃপ্ৰোতভাৱে কবিতা আবৃত্তিৰ লগত জড়িত হৈ আছে, সি কেতিয়াবা সংগীত নালাগে,
1: যদি
0: ধৰ সুন্দৰ কণ্ঠস্বৰ কাৰোবাৰ আছে, তেওঁলোকে যদি সেইটো কবিতাটো আবৃত্তি কৰে, এই সংগীতটো তাৰ পৰা ওলাই আহে।
1: এজন ভাল আবৃত্তি শিল্পীৰ কাৰণে কি কি গুণ, কণ্ঠস্বৰটো প্ৰথম লাগিবই, এটা
0: আপোনাৰ কণ্ঠস্বৰটো লাগিবই,
1: হয়,
0: আৰু কণ্ঠস্বৰটো লাগিলে অকল নহ'ব, কণ্ঠস্বৰত আপোনাৰ তাৰা মুদাৰা উদাৰা
1: এই আৰু উচ্চাৰণৰ কথাটো আছে,
0: এই কথাকেইটা লাগিবই আপুনি, আপুনি বহুত সময়ত উদাৰাৰ পৰা আপুনি কাম কৰিব লগা হয়, বহুত সময়ত মুদাৰাৰ পৰা কাম কৰিব লগা হয়, এতিয়া তাৰাত কাম কৰিব লগা হয়, গতিকে এই তিনিটা স্কিল আপোনাৰ কণ্ঠস্বৰত একদম ৰেডি হৈ থাকিব লাগিব, যেতিয়াই লাগে তাক আপুনি ব্যৱহাৰ কৰিলে। দ্বিতীয়তে আপোনাৰ লাগিল কবিতাটোৰ শব্দ বাক্য কি ধৰণে আছে, কেতিয়াবা এনেকুৱা হয় যে কোনোবা এটা বাক্যত আপোনাৰ ছটা শব্দ আছে, তিনিটা আপুনি একেলগে মাতিব লাগে, তারপর অলপ বিরতি দিয়ে দুটা একেলগে মাতিব লাগে, তারপর বিরতি দিয়ে ধরো আরো দুটা বা তিনটা একেলগে মাতিব লাগে, এইটো কিয় করা হয়, আমি তো একেলগে মাতি দিব পাইলোহেতেন, একেলগে মাতি দিলে বহুত সময় কবিতাটো অর্থ নোলায়
1: নোলায়।
0: আর এনে ব্যাকরণটো কৈছে যে পজর সম্পর্কে যে ভাবজ্যোতি বিরাম জ্যোতি এইবিলাক এইটোর কারণে তৈরি করা হয়েছে, যাতে ভাবটো খুব ভালকে ওলাই
1: যায়,
0: তো সেইবিলাক জানি।

0: আর্থিক জরুরী অবস্থা কেতিয়া আহি পড়ে হেয়া আগতীয়াকৈ কেতিয়াও কব নোৱাৰি। এনে সময়ত বুদ্ধিমান সিদ্ধান্ত ললে যিকোনো অসুবিধা সহজে অতিক্রম কৰিব পাৰি।
1: বুদ্ধিমান সিদ্ধান্ত লোৱাৰ সকলোৰে বাবে মন্নাপুৰম ফাইনান্সলৈ আহিছে ইজি EMI গোল্ড লোন স্কিম।